মহাবীর সিং দার সালে 1904 মিলাদি দার এটাই আহলাতে উত্তরপ্রদেশ বে দুনিয়া অমাদ উদার দৌড়িয়ে দাবির স্থানীয় বে নেহজাতে আজাদি হিন্দ ফেবাস্ত ও দার নেহজাতে আদমে হাম খরি শেরকত নামুদ দার সালে 1925 মিলাদি হাঙ্গামি কু তহসিলাতিরা দার দৌনিশকাদাই কানপুর ফারামি গ্রেফত با این غلبیون جوان سال دیگر زمان خود ملاقات نموده و عضو انجمن جمهوری خواه هندوستان گردید. او در سال 1927 میلادی به لاهور حرکت کرده و در فعالیت های انقلابی شرکت جست.

মহাবীর সিং দার সালে 1904 মিলাদি দার এতাই আহলাতে উত্তরপ্রদেশ বে দুনিয়া অমাদ উদার দৌড়িয়ে দাবির স্থানীয় বে নেহজাতে আজাদি হিন্দ ফেবাস্ত ওয়া দার নেহজাতে আদামে হাম খরি শেরকত নামুদ দার সালে 1925 মিলাদি হাঙ্গামি কু তহসিলাতিরা দার দৌনিশকাদাই কানপুর ফারামি গ্রেফত বা ইনকালাবিউনে জবান সালে দিগার জামান খুদ মুলাকাত নামুদে ওয়া উজভে আঞ্জুমানে জামহুরি খাহে হিন্দুস্তান গার্দিদ او در سال 1927 میلادی به لاهور حرکت کرده و در فعالیت های انقلابی شرکت جست.